ইচ্ছা ছোটিয়া শব্দটি, কিন্তু আম মনরে যদি দৃঢ় ইচ্ছা শক্তিটি রহে তাহলে আমি সবু কিছি করি পারু। আম ভিতরে এই দৃঢ় ইচ্ছা শক্তি আনিবা পাই ছোট বেলু অভ্যাস করিবাকু পড়ি থাকে। এই কথা সহিত সরগফুল কার্যক্রমকু তুমমানঙ্কু স্বাগত পিলায়। আজির উপস্থাপনারে মু তুমর স্নিগ্ধা অপা।

ও ব্রহ্মতত্ত্ব কথা। সেথিপাই ভীম ভই গুরুবাদ গুরুত্ব উপরে আস্থা স্থাপন করছেন। আদি শঙ্করাচার্য কহি যাইছেন, বাড়স্তাবত ক্রীড়াসক্ত, তৌণস্তাবত তরুণী রক্ত, প্রৌঢ়স্তাবত চিন্তামগ্ন, পরম ব্রহ্মণি কোপি ন লগ্ন। এই তো সংসার, যেটি জীবাত্মা কামনা বাসনায় বদ্ধ হয়ে বারবার ধরাচলরে অবতরণ করে থাকে। যাবত জননম তাবত মরণম তাবত জননী জঠরে শয়নম। গোটিয়ে বাক্যে কহিলে সমগ্র মানব জীবন ইতিহাস হচ্ছে। মনুষ্য জন্ম হুয়ে, সারা জীবন গুড়ায় দুঃখ ভোগ করে, শেষে মরি যায়। কেমতি মনুষ্য পার হয়ে পারিব এই ভবসাগর, জীবত্বর এই সীমাহীন বন্ধন জলার? ভীম ভই কহন্তি, জীবকু ভোগ করিবা হুয়ে দশ মাস মাতৃগর্ভর যন্ত্রণা। জীব প্রার্থনা কৌথায়, হে ভগবান এই গর্ভবন্ধন মুক্তি দিও। ব্রহ্ম পরমাত্মা ও ভগবান তো এক পারিভাষিক শব্দ, যাহা বেদান্তরে ব্রহ্ম, যোগী তাহাকে কহে পরমাত্মা, ভক্ত দৃষ্টিরে সে হচ্ছেন ভগবান। পৃথিবী যেতবে শরীর ধরে আত্মার হুয়ে অবতরণ, সত্য রজ তমর মায়ারে সে হয়ে যায় আচ্ছন্ন। সে ভুলি যায় ভগবানকু, ভুলি যায় অনন্ত কোটি জন্ম দুঃখ শুতি। যৌবন কালে সে হুয়ে কামভলে বিভোর, বুড়া হয়ে গেলে বি বদলে না তার প্রকৃতি। ফুঙ্কা বন্ধ পরে এই শরীর, এই ফুঙ্কা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, উড়ে যায় হংস পরমহংসকু খোঁজি খোঁজি। নিশি দিবসের হংস জপ করু থাই, একইশ হাজার যে ছশ অটাই, এই হংসটি উড়ি গলে ভেড়া বুড়ি যায়। অন্নবিহীন হংস হানি হেউথিবারু অন্ন চিন্তার বিতি যায় জীবন। এই জন্মমৃত্যুর ভবসাগর উদ্ধার পাইবার একমাত্র উপায় হচ্ছে গুরুপাত্রে আশ্রয়। তেণু সন্থকবি শুনাইছেন মানবজাতি সেই অমৃতময় উপদেশ, ভজরে শ্রী গুরুপাদ নকরি হেড়া।

শ্রোতা বন্ধু আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই স্বাগত করছু আজর খোলা ঝরকা কার্যক্রমক। কিছু জনা অজনা কথা সহ কিছু মিঠা মিঠা গীত শুনেবা আপনার নিয়ে আসিছি মু খোলা ঝরকা কার্যক্রমক। নমস্কার, মু সুমতি। তেবে শ্রোতা বন্ধু আসন্তু ঈশ্বরীয় অনুচিন্তা সহিত কার্যক্রমক আগেই নেবা। শ্রোতা বন্ধু, আম জীবনযাত্রা সুখ দুঃখ হর্ষ বিষাদ উন্নতি অবনতি ভি অনেক রহণি দিয়ে সম্পন্ন হয়ে থাকে। মার্গ যা বি হয়ে থাকে না কী, কিন্তু জীবনর সত্যকে অণদেখা করিহেব না, কারণ জীবন এক সংগ্রামর সমকক্ষ। এই কথা এক শাশ্বত চিন্তন ভাবে স্বীকার করা হব আমি। শ্রোতা বন্ধু, জীবনর প্রত্যেক মোড়ে আমি এক নূতন অভিনব আহ্বানর সামনা করা পড়ে। যে স্বীকার করে থাকে সে নিজ জীবনক আশীর্বাদের পরিবর্তন করে পারি থাকে, কিন্তু যে অণদেখা করে থাকে সে পশ্চাৎতাপ করা ছড়া আউ কিছু না থাকে। যে জীবনকে এক আহ্বান রূপে গ্রহণ করে বঞ্চি থাকে সে জীবন কর্মভূমি পাল্টি থাকে। সে জীবনর আরোহ এবং অবরোহ উপরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করা সহ জাগরুক এবং সচেতন রয়েছে সর্বদা। সেভাবে ব্যক্তি জীবন এক অবসর পাল্টি থাকে, যার ঠিক উপযোগ সে উন্নতির শিখর প্রদেশে পৌঁছাই থাকে। এপরি ব্যক্তি আগামী পিঢ়ি উদাহরণ পাল্টি থাকে। অপরপক্ষে এর বিপরীত অর্থাৎ জীবনক স্বপ্ন ভি বঞ্চুয়া যোজনাবিহীন জীবন জিউতিবা মানুষ নিজ তথা অন্যপাই নিরাশ ও দুঃখ জর্জরিত জীবনর স্মৃতি ছাড়ি চালি যাই থাকে। তেণু শ্রোতা বন্ধু, জীবনক এক আহ্বানপূর্ণ অবসর মানি সতর্ক ও সচেত হয়ে জীবন যাপন কলে আমার জীবন এক সৌভাগ্যর কারণ হয়ে পার, বিষাদ ও হতাশার নুহ। এই সুবিচার সহ শুণন্তু এক মধুর ভজন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଗାଇଛନ୍ତି ଶିଳ୍ପୀ ସବିତା ହୁତା। ଦୁର୍ଗାମାଧବ ପଣ୍ଡାଙ୍କ ଗୀତ ରଚନା।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: पॉडकास्ट और वायरल रील्स के शोर में सोचो असली ओजी कौन है। बॉस, रेट्रो इज द न्यू कूल और इंडिया का सबसे पहला ट्रेंड सेटर है अपना आकाशवाणी। वही सुकून वाली वाइब, म्यूजिक और सॉलिड इन्फो पूरे 90 सालों से नॉन स्टॉप ट्रेंडिंग। ट्यून इन करो क्योंकि लेजेंड्स कभी आउटडेटेड नहीं होते। आकाशवाणी, 90 ईयर्स से इंडिया की ओरिजिनल आवाज।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং

রাতে 9:15 রাতে 9:30 অভিলেখী উপরে আধারিত কার্যক্রম অনুগুঞ্জ ও রাতে 10:00 শুণবে রবিবাসরীয় সঙ্গীত সভা কার্যক্রম। এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। এটি আমার পরবর্তী অধিবেশনর কার্যক্রম সম্পর্ক সূচনা আকাশবাণী ভবানীপাটনা। এটি শেষ করছু আমার এই অধিবেশনক। পরবর্তী অধিবেশনর কার্যক্রম নিয়ে আসবু অপরাহ্ন 5:00। সেতবে পর্যন্ত বিদায় দিয়ে।

0: শ্রোতা বন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত সুচিন্তিত মতামত সবুক আজ আপনার হোয়াটসঅ্যাপ মাধ্যমে আসি কিছু মতামতক কিছু চিঠিপত্রক আকাশবাণীর প্রসারণ কক্ষর আমি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: মু আশ্বাসনা পটনায়ক
0: নমস্কার আশ্বাসনা দেখবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত চিঠিপত্র কে কোঠু লিখিছন্তি এবং কোন পঠাইছন্তি
1: হ্যাঁ কার্যক্রমের প্রথম চিঠিটি আসিছি জিলা নুয়াপড়ার লিখিছন্তি মেঘাতি প্রথমে সে চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপক উপস্থাপিকা নমস্কার জনাইছন্তি
0: আপনার মধ্যে আমার তরফরু প্রতি নমস্কার
1: সে লিখিছন্তি আমার প্রিয় আকাশবাণীর নববর্ষ পূর্তির মহানুভব উৎসবর শুভেচ্ছা আপনার সমস্ত এবং আকাশবাণী ঐতিহ্যর প্রতিটি মুহূর্ত সমস্ত হৃদয়ের জীবিত সঞ্চিত ও গুঞ্জরিত হেউথাও বলি শুভেচ্ছা বার্তাটি প্রথমে দেইছন্তি
0: আমার তরফরু মধ্য আমার সমস্ত প্রিয় শ্রোতা বন্ধুঙ্কু আকাশবাণীর নবে গোটি গৌরবময় বর্ষর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আগকু আশা করুছু শ্রোতাঙ্ক সহিত এমিতি রহিবা আমার সম্পর্ক এবং হসি উঠিব আকাশবাণীর অগণা কোন মতামত রয়েছে
1: সে লিখিছন্তি গত 25 তারিখ সোমবার শক্তিরূপা কার্যক্রমে বেতার উপস্থাপিকা সুশ্রী সুনীতা শর্মাঙ্ক সহ আকাশবাণীর যাত্রা ও তাঙ্কর সম্পর্ককু নেই সাক্ষাৎকারটি খুব বহুত ভালো লাগিছিলা পুনি সে লিখিছন্তি 26 তারিখ মঙ্গলবার দিনর সংস্কৃতি পত্রিকা কার্যক্রমে শিবানী পাত্রঙ্ক সহ কথাবার্তা ও সে গাইথিবা গীতগুড়িক খুব হৃদয়স্পর্শী হইতিলা এণু এই সবু কার্যক্রমে উপস্থাপনা করিথিবা অপাদ্বয় এবং কার্যক্রমকু সরস সুন্দর ও মধুরতারে ভরি দেইথিবা বেতার উপস্থাপিকা সুশ্রী সুনীতা শর্মাঙ্ক এবং শিবানী পাত্রঙ্কু মোর অনেক অনেক ধন্যবাদ জনাই দেবে
0: নিশ্চিত ভাবে আমি নারী মহল বিভাগের শক্তিরূপা কার্যক্রমে দুইজন বিশেষ বেতার উপস্থাপিকা এবং জনে কর্মজীবী মহিলাঙ্কর সাক্ষাৎকার প্রচার করিথিলু এবং তা সহিত সেমানক জীবনরে সঙ্গীতর সাধনা বেতার উদ্ঘোষণার সাধনা এই কথা আপনমানকু শুনেইথিলু আমি আশা করুছু যে আমার মা মাউসী ভৌণী মানে মধ্য এ দিগরে আগকু আসন্তু উপস্থাপনা করন্তু সংযোজনা করন্তু সঙ্গীত ক্ষেত্রে না করন্তু এবং যে কলাকার মানকর সাক্ষাৎকার আমি প্রচার করিথিলু সেমানকঠু কিছি নিশ্চিত ভাবে আপনমানে শিখন্তু এইটা থিলা আমার লক্ষ্য তেণু ভারি ভালো লাগিলা মেঘা ভৌণী আপনি শুনিছন্তি আপনকর ধন্যবাদ বার্তাটি নিমন্ত্রিত হইকি আসিথিবা আমার অতিথি মহোদয়া দুই জনকু এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেউছু এবং সেই কার্যক্রমকু সরস সুন্দর মধুর করিকি প্রস্তুত করিকি প্রচার করিথিবা আমার উপস্থাপিকা অপা মানকু মধ্য আপনকর ধন্যবাদ বার্তাটি আমি জনাই দেউছু আউ কোন মত রয়েছে
1: শেষরে সে অনুরোধ করে লিখিছন্তি আকাশবাণীর অবসর নেইথিবা ব্যক্তি বিশেষ মানক সাক্ষাৎকার প্রচার করন্তু বহুত ভালো হব
0: আপনকর এই অনুরোধ কো আমি গ্রহণ করছু আগামী দিনরে নিশ্চিত ভাবে চেষ্টা করিবু যে আকাশবাণীর অবসর নেইথিবা কিছু বিশেষ কণ্ঠশিল্পী হুয়ন্তু কিংবা কার্যক্রম অধিকারী হুয়ন্তু তাঙ্কর সাক্ষাৎকার প্রচার করিবা পাই আমাকু টিকে সময় লাগিব আপন অপেক্ষা করি থান্তু এবং কার্যক্রম নিয়মিত ভাবে শুনিকি এইভাবে আমাকু চিঠি দেউ থান্তু ধন্যবাদ আপনকর এই সুন্দর চিঠি পাই সুন্দর মতামত পাই দেখিবা পরবর্তী চিঠি
1: এই চিঠিটি কতজন শ্রোতা মিশিকি লিখিছন্তি সেমানে হেলে সোহন রোহন শিবা মিল্টন কৃষ্ণ কসাকেন্দু ভবানীপাটনারু প্রথমে সেমানে চিঠিপত্র কার্যক্রমের অগণারে থিবা অপ্পা এবং ভাইঙ্কু নমস্কার জনাইছন্তি
0: আপন সমস্তঙ্কু আমা তরফরু প্রতি নমস্কার
1: সেমানে লিখিছন্তি গত মে মাস 20 তারিখরে প্রসারিত শক্তিরূপা কার্যক্রমে দীপ্তি অপ্পাঙ্ক উপস্থাপনা এবং নমিতা হোতাঙ্ক সাক্ষাৎকার বহুত ভালো লাগিছিলা তাঙ্কর প্রতিটি শব্দরে আপনাপনর ভাবনা থিলা তেণুকরি সেই উপস্থাপনাটি আউথরে প্রসার করিবাকু অনুরোধ
0: শ্রোতাবন্ধু গত মে মাস 20 তারিখ যে কার্যক্রম প্রচার হইছিলা সম্পৃক্ত কার্যক্রমে যদি নির্দিষ্ট দিন বিষয়ে কোনসি সূচনা বা শিক্ষা দিয়া যাই নথিব তাহলে আমি চেষ্টা করিবু আগামী দিনরে সেই কার্যক্রমকু পুনঃ প্রচার করিবা পাই এবং

0: প্রদান করা যাই পারু না আগক আমি চেষ্টা করব যে অন্যান্য দুই দিন পূর্বর বিষয়বস্তু এবং বিশেষজ্ঞর নাম শ্রোতা পাখক পঞ্চাইবাই আত রয়েছে
1: শেষে সে আউ গোটে কথাটি লিখে
0: বিশেষজ্ঞ আসবা নিহতি দরকার আপনার বুঝিপারুবে এবং জাঁপারুবে তথাপি আপনার যদি অনুমান করে পু না বা অনুভব করে পু না তাহলে কারণ টিকক আপনার এটি আমি জনাই দেছু আমি অনেক দিন পূর্ব অন্য সাত দিন পূর্ব বিশেষজ্ঞ মান সহ যোগাযোগ করু কিন্তু কার্যক্রম প্রচার হওয়া দিন সকাল তক বিশেষজ্ঞ মানকর উপস্থিতি আমকু সূচনা মিলি নথায় সেমানে সম্পূর্ণ ভাবরে আমকু স্বীকৃতি প্রদান করে নথান্তি আমার ভয় এইটা রয়েছে যে আমি ঘোষণা করে দেবু কোণী বিষয়বস্তু দিয়ে আপনার সূচনা দিয়ে দেবু কিন্তু যদি সেই বিষয়বস্তু উপরে নির্দিষ্ট বিশেষজ্ঞ শেষ মুহূর্তে মনা করে দিকে তাহলে পুঁ সূচনা দেবার কোণী মূল্য রহব না যদি আমি সহ বিশেষজ্ঞ মানে দুই দিন পূর্ব আমি স্বীকৃতি প্রদান করতে এবং নির্দিষ্ট ভাবে সেই দিন উপস্থিত রহবাই হটিয়ে করতে তাহলে আপনার দুই দিন পূর্ব আমি সূচনা প্রদান নিশ্চিত ভাবে করে পাব আগর থরুটিয়ে দুইথর আমি পূর্ব সূচনা দিয়েছু এণু এইসব ছোটিয়া ছোটিয়া সমস্যা যোগ শ্রোতা ঠিক সময়ের সূচনা প্রদান করা যাই পু না আগক আমি চেষ্টা করব যে অন্যান্য দুই দিন পূর্ব বিষয়বস্তু এবং বিশেষজ্ঞর নাম শ্রোতা

0: high-caliber bomb at his facility at Ramgarh in Panchkula district of Haryana. The test was conducted amid comprehensive security arrangements. In badminton, the Indian pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty clinched the men's doubles title in Singapore Open today. The duo defeated Indonesian combination of Muhammad Shohibul Fikri and Fajar Alfian 18-21, 21-17, 21-16 in the final to win their first title in 2 years. The Indian pair had won the Thailand Open in May 2024. In IPL cricket, Gujarat Titans and defending champions Royal Challengers Bengaluru are all set for epic title clash at Narendra Modi Stadium in Ahmedabad this evening. Both teams are aiming for their second IPL title. Gujarat won their maiden crown in 2022. And that is the end of this news bulletin. Thank you.
1: Akashpani Bhani Patona. শ্রোতাবন্ধু শুণন্তু কার্যক্রম সম্পর্করে সূচনা প্রথমে চলিত অধিবেশনরু সন্ধ্যা 6:30 শুণবে আদিবাসী গীত ক্রমে মুন্ডারি গীত পরিবেশন করবে দীনবন্ধু মুন্ডা এবং সাথী জেলা হালচাল ক্রমে শুণবে জগৎসিংহপুর জেলা সম্পর্করে রাতে 7:25 আকাশবাণী কটক কেন্দ্রু চাষবাস কার্যক্রম শুনেপারে রাতে 7:30 রাতে 8:00 প্রচার করব ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দেশবাসীঙ্ক পাই উদ্বোধন মন কি বাতর ওড়িয়া ভাষান্তর আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 8:30 স্পোর্টসকেন 9:15 স্পটলাইট রাতে 9:30 অভিলক্ষী উপরে আধারিত কার্যক্রম অনুগুঞ্জ ও রাতে 10:00 রবিবাসরীয় সঙ্গীত সভা এই সমস্ত কার্যক্রম লিখি প্রচার করব আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু এ চলিত অধিবেশনের আম কেন্দ্রর প্রচার হওয়া কতটি মুখ্য কার্যক্রম সম্পর্কের সূচনা
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: आकाशवाणी एट 90 90 साल की आवाज दिल से दिल तक नॉन स्टॉप धमाल पुरानी यादें नया जोश है देश का रेडियो अब भी बॉस है आकाशवाणी के गौरवमयी 90 साल

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ, କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ୍ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।
4: ମନ୍ କି ବାତ୍, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆକାଶବାଣୀ ପର
5: ମେରି ମନ୍ କି ବାତ୍ କେ ସମ୍ବନ୍ଧ ମେ ଅଗର ଆପ କୁଛ କହିନା ଚାହତେ ହେ ତୋ ଆପ ମନ୍ କି ବାତ୍ ଆକାଶବାଣୀ ସଂସଦ ମାର୍ଗ नई दिल्ली अगर चिट्ठी भी भेज देंगे और कुछ सुझाव देंगे वो जरूर मुझ तक पहुंच जाएगा और मैं जरूर उसको गंभीरता से लूंगा।
4: यदि आप माननीय प्रधानमंत्री को मन की बात के लिए कोई सुझाव देना चाहते हैं तो पता नोट करें। मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली 110001।
5: मैं आपको निमंत्रण देता हूँ, मेरे मन की बात के लिए आपके मन की बात भी जुड़नी चाहिए।

0: শ্রোতাবন্ধু, আমরা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু। প্রথমে আকাশবাণী কটক কেন্দ্র ও পরে পরে কার্যক্রম শুনবে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। তাই প্রথমে কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই,
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: শুনলি নানি, ই ভোজন গলে বড়িয়া লাগলা।
1: হ্যাঁ রে ভাই, মোকে ভি বনে লাগলা।
0: হই যে নানি, ই শিল্পী দাদা মনকর না তুই জানিছু কি?
1: শিল্পী দাদা মনকে মুই চিনি চে না।
0: হ্যাঁ
1: শিল্পী দাদা হেলে
0: হ্যাঁ
1: খিতিরাম সাহু আর দলবল। যে রে ভাই শুননু,
0: হই
1: ছনে কাগনু নে কথা হউথিলু কে?
0: হই হই হই,
1: ই তোমাকু বর্জন বিষয় নে
0: আজির দিন কে বলনু বিশ্ব তোমাকু বর্জন দিবস বলি করি আমি পালন করুচু।
1: হই
0: যে ই বিষয় রে বলনু আগিয়া গুটি কর সঙ্গে মই কথাবার্তা হিচে বলনু তুই মোর পাখে বসি করি শোন। আজ্ঞা জুহার।
2: জুহার।
0: পহলা করি আপনার পরিচয় টিকে দিয়ে দিও না আজ্ঞা।
2: মু হেলি ডক্টর চিত্তরঞ্জন মুন্ড ভবন পাটনা। দেখুন তো আমার সমাজ আজ বিপদগামী হয়ে যাইছে, তার মুখ্য কারণ হলো এই নিশা। আমার বিশেষ করে যুবপিঢ়ি সেমানে নিশা কবলরে অবহেলিত হয়ে গেলে সেমানক লাগি কিপরি ভালো বাকরে আসবে, ভালো সমাজর উত্তম নাগরিক হয়ে রহবে তার উদ্দেশ্য নেইকি তাকে নিশা নিবারণ কলা পরে সে কিপরি মুখ্য স্রোতকে আসবে, মুখ্য উদ্দেশ্য সেয়া। তো এই দিবসর মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিশা নিবারণ পাই করা যাইছে।
0: আমার তো যুবপিঢ়ি হোক কি যে মানে বিহন নিশার ব্যবহার করে সারা পরে তো আজ্ঞা বহুত দিন পথে ছাড়ি নি পারবার, তো এই নিশা ঠারু দূরে রহবার লাগি আর কাণ উপায় মানে আছে কি আজ্ঞা?
2: নিশা কহিলে আমি খালি যে মদ কি গঞ্জেই গুটকা এই নাই, নিশা মানে আমি নিশা নেওয়ার দ্বারা আমার পরিবার বি নষ্ট হচ্ছে, আমার শরীর ক্ষতি হচ্ছে। তো আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেমানকু কিপরি নিশা ছাড়িবে তার ব্যবস্থা করা।
0: তো এইলে কাণ সচেতন কার্যক্রম মানে কলে হি পারবা কি আজ্ঞা?
2: এথিপাই মুখ্য জিনিস হল আমার সমস্তর রোল আছে, ঘর পরিবার শুভারম্ভ করি ডক্টর পর্যন্ত সমস্তর রোল রহলা। খালি যদি ডাক্তার ঔষধ দিয়ে দিলে নিশা নিবারণ হব সেটি না, তো পরিবার এতে রোল রহলা বাপা মাঙ্কর ভাই ভী মান যদি জনে নিশা নৌছি তাকে কাউন্সেলিং করি কিপরি নিশা যে জনে সেটা নাই তার সাংসাথি মিশিকি সে নিয়ন্তি। তো মুখ্য জিনিস হল যে তাকে কাউন্সেলিং করি সমস্ত এনজিও মানক সাংরে যাইকি মানে তাকে বুঝাইকি তো নিশা কিপরি ন নেবে তার ব্যবস্থা করা, তার অপব্যবহার কিপরি হচ্ছে, নিশা নেলে কোণ অসুবিধা হচ্ছে, শরীর কোণ অসুবিধা হচ্ছে, সব তাকে বুঝবার আছে। যে ক্যাম্পেনিং দরকার, বড় ক্যাম্পেনিং দরকার, খালি যে আমি এ দিবস পালন সময় খালি করেদেলে হবনি, সব সময় এমানকর কিছু কেয়ার দরকার।
0: তো নিশা নেবার দ্বারা আমার কাঁ সব ক্ষতি হচ্ছে আজ্ঞা?
2: দেখুন নিশা আমি প্রথম জিনিস দেখ যদি কহব মদ, মদ্যপান করি আমার লিভর ক্যান্সার পর্যন্ত যাচ্ছি, এবে আমি গুটকা খাওছু মাউথ ক্যান্সার হচ্ছে, তো বিভিন্ন প্রকার নিশা সঙ্গে বিভিন্ন রোগ সংশ্লিষ্ট, এবে আমি গঞ্জে জন নেলা তার লংস প্রবলেম আসছে, লংস ক্যান্সার হচ্ছে। তো সেগে আমার বিভিন্ন নিশা নিবারণ কেন্দ্র মানে রয়েছে, রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে, তার জরিয়ারে বি আমি এমানকে ঠিক করে পারবা।
0: তো এবে দেখুছ যে সমাজের বি আজ্ঞা আমার ছাত্র ছাত্রী মানে বি নিশা ব্যবহার করুছন বলি করে আমি শুনুছু, তো এই ছাত্র ছাত্রী মনকে কেনতা করি আমার নিশা ব্যবহার দূরে রাখি পারমা আজ্ঞা?
2: দেখুন গোটে জিনিস হল আজির ডেটরে স্কুল ছাত্র মানে হি বেশি নিশা গ্রহণ করছেন, এবে আমি খালি কৌছু মদ কি গঞ্জেই কি মানে সিগারেট এসব আমি পাচ্ছি, কিন্তু এবে মোর প্রাক্তময়ের মু প্রায় দেখ